0: প্রিমিয়াম লেন্স ভালো বাইরে আশা তো খারাপ মনে থাকবে মাইক্রো কন্ট্রোল লেন্স যাই আশা করতে রাখি আশা করি সরকার তার দ্বারা কিন্তু খুব প্রচার না চান খাঁটি কম প্রচার সামাজিক সুরক্ষা খরচ খুব স্বাস্থ্য বিমা সুবিধা ওয়েবসাইট দৃষ্টি আই ডট ও আর সি ফোন নম্বর 01-5243-5243
1: সবাইকে লাগে দৃষ্টি সবাইকে লাগে দৃষ্টি
0: সামাজিক সুরক্ষা

আমেরিকা জানি নেপাল জানি ভারতীয় প্রসেসার পৃষ্ঠমা খবর প্রতি ব্যক্তি বার্ষিক আয় 1500 ডলার আশপাশ আয় করে 500 মূল্যা যাত্রী ভিসা জেলা রাখবো

0: জগমান যাই দিনের জীবন খত হই সত্যি খানা খাই ব্যায়াম সত্য করি তোমার যদি আমরা সেতু না রাখি তাহলে অনাহ দিয়ে তার করি আজ দিনের কাজ জীবন যারা নিশাকার বসে ভাজি সুস্থ জীবন আপনাই
1: রেডিও গুরুবাবা এফএম দ্বারা সরাসরি প্রচারিত হচ্ছে।

0: ঘটনাগুলো চ্যানেল করতে তবে সরকারি তৈরি করা ঘটনা সম্বোধন করেছে দেখা হয় যাবে স্থিতি বন্ধ করা
1: এটা একটা লং কোয়েশ্চেন হয়েছিল